ধুনেন ধারা থেউল উলহলিগি জলগিজে আগল বালাত হাদুদি সঙ্গন সঙ্গনি এবজেনা আহুশ আগল ধারবল থুশু বলগা জেন্দরিয়া থুলজ্বাঙন ধারবলি উলঙ্গসিগন দুর্গজে সেহেন ওলং ওশিরবল সিঞ্চি জিবেনা বেশা জিবেনা চাইজা অর্দি বেগুলাত সাংমা দাঙ্গন জেন্দরিয়া হেজমিন উদরে হেসিম মাগাস মাবগান অর্জাবিয়া যা ইয়াখতে ইয়াফসার বেগা অনুবুনি উমরচ উরুখিন জিলিন গরবন সারিন তন্দশিন উয়ে সার ওন্দান্দারেন জামলসার জেজাঙিন হারিয়াথা জেজাঙিন নেরিশা নিগেন ওন্দর আবর গোল নেওগার উমর ন উরিশিন ওনিউসগন ওয়ুসুরর হারগদা ওস বলগি মুরনুদন মগন জোরগার থনলজা ওনের তাতন উজগজবে এন ওলিগি নেখতিগে উরখ অরদিবে গোলাদি এমতর জিবাল মারে কাচির রে ভাই জিল তুসমিন আলবালাদি আরিয়াত এমগ এমগারা সুর